저거 공라 핀에 버터 그 머신 값에 따와 찍지 찍편 시대 다 알아봐케다 노베단도 긴가베 그 모보 고수시대 퍼메켄 담은 배셔시는 버터 머신 값에 송비게 둘라 뜨듯 다 버터 머신 값에 또 여자 퍼디 찌린도 디 퍼자 약해 혀서 시대 모디 찌린도 비 둘라 모자 약해 혀서 시대 자 야마 샹도 히서 시대 고 안고라 디슈풍라 따브 시대 버터 머신 값에 파자 송비게 둘라 뜨듯 샤멜엔 제보 사샤 마체게 둘라 뜨듯 니마 샤샤 강오 인도 비 긴 도타 강오 올라비게 라탄 카리 인도 비 긴 도사 샤니마 샤샤테 로비게 자 버터 머신 값에 티게 오 코레 공와사 그 룽티 대버 보시게 강아따도 렉카다 달카타 아고레 칼라 예조 메모 마네니 룽티라 트바데케 메모 공알라이케 룽티 따도 디디 다 메레제르보가 사샤도 조 메마카 토토도 조 닌도나 로토 히마티 람나 라토 히마티 니마샤고 강오이 히마티 네시고 쩨고도 차데산도 보조코 모션 카데 조 니마샤쇼 강오디 카코 히갈라 보조코 모션 카데 이타 요타 신니 타야 레마 숨비케 카 이버체 히툴라 티브 자파다 체케 이조 테디 파달리케 니타 마르보 도조 타무 나데 데세 무즈무 보다 티브 시데 달리케 니타 마르보 룰로코 아가 콘다 따도 치네 보조코 모션 카데 킨 ওটা লা তাবা তাবা কে সাশা তে নুবু কে তাগা হিয়ন্দ দজু মেমা কা তুজো কুন না তা লু তো মি লে হিরে লে তি দে কাসা মি লে তা আ করে লু বল তং বা লা চো তা আ করে নুবু কে তাগা হিয়ন্দ ইয়াং আ বা জেসে বা তাবা লা দং দা আল সক তো লে সিন্ডি কে লাগা লং লে তাবা তা লু বল তি বি কে কা তো চে টং কা লা কো মি কে লুটি জা বা বা তো পে কে মে তের রিমা তা লা সো চে দল দা তা চে রু কে মে তো শা ফাসা মে লে সি দে নুবু কে তাগা হিয়ন্দ ই কিও বা সেম ফা বা তাবা লা সি নে ডি বি কে কা দা সি পশো কা তে দজে কে শা লা মা বু ইয়া লা জুক তে কে শা লা মা বু মা লা তো তা জা তা সি মো কো হি কো লে বা বিয়া তা দে গে লে মা সো তা সি জা লু ইয়া সুন্দর মডো মালা সুন্দর চমন করিয়া লেমে সবসি দে এ মারি না পটক মশো কাতে দজ গো হেলে ফিয়াকে তামা কা হালে হামকে তামা ইয়া আদো মুকে তামা না আনতা গুকে ইয়ান্তা সরি টিকে ইদে নে না পটক মশো কাতে দা আলা মালা না জিফি কো পুলিশ দে কেজা জেরবো না তোশি হে দমু মেমা তুটু কে না ইয়া হে দে নোন দাগা হে দরি সে কাশ শুলে সাবা কাদ তে হে বা দে তে কে দা হালে লারগে রুবশি গোজে কে না তোন নন নিকে লুওলা কো মেলু তা কালা তে দে দাগা হে নে লিকি নে বা শেতি নে দে দে তা গো পটক মশো কাতে ছটা সুন্দর নোন দাগা হে নুকে কোলুলা তি তে দে মে রিজো ওলে গিন সোচা রিজো ওলি কে সাচা লা তেবি কে তুলা তেবি ইয়া কোরে চুম মেচু কো মেমে চি দুসে জা পা ইউ পামে কারিস দু মা ইউ মামে কারিস হে মঙ্গং ও চুক মাহি নঙ্গা শান তং গা ব্লেক সাচা লা ই তাসু নঙ্গা পটো কো মশো খাদে ই চু সাচা কানলে উনলে ইউ চো কানলে উনলে এ ওরা দো দো শেলা রি সেদে পটো কো মশো খাদে তি কে কেশা তেবি কে তুলা তি দে মো নোবন দা গা হিয়ন তি কে সাম নো লে জে কোর্ত লুবো শুম শুম চি লি কে পোসা শুম শুম সো তেব দো তং লা তি দে মো তা লাশি পেমান তা ওর জি পেমান জুং নি কে গা লা সো তো এ নি কে নি মা শা কে সা লা তি দু লে কে সা দো লি সো ওরি জো হি দো হালা তি কে পোশে কে মত জেমি ওশেন বস ওমু নেদ নোবু কেন দা গাই চনে টিকে বাড়া নেবো কা শাজালা সিনে ও লাসো পচুং কে বা গরে দা গরে চোর নিও তা গ মব তা গরে শুং শুং চু তু তেরে নিমি কে দগ তে গা ইনে নে তা গরে মেলং জের বক সাশা দজে তে পামা তে লেন পপি সো পশে বা না তা চা দু সে পঞ্জে বা না নব্রে জের বস গা শো মান দা গা হিওন সে গা ইলি কি ই তং আন্ডা বো পামা তে কে পজু লে তা গরে দা দারু টিকে মিতে লিসোনা মেতে কাগারি গোমা তে কে টিমে লন ডব জুং মেতে কাগারি লামা তে কে তা চাবা লা তা তং ইউ মেতে কাগা গা ইনে দা গা হিওন রি চে তোমি সো দে কাগা ইনা তোমি মলা তে তে ই সে দে নোবু কেন দা গা হিওন টি কে পটো মোশো কা দে চু সাশা কা লি তে ইউ চো কা লি তে লে কে সা জের বু ইউ সা জু লম জু দে ইউ হা না কে সা জের বু কে গা লি পোশিন জু ইয়া জবি কে লে দে নোবু দা গা হিওন রক গা তা লা টং নে গো মা আন্ডারসন দা গা হিওন কে লা তে লা